0: কোড অফ কন্ডাক্ট এম চি চি টু এইটো তিনটা টাউন কাউন্সিল দি এতিয়া লুকি লুকিপরা লগাই দিছে আর ইলেকশন কাম খতম নোহাতক জারি রাখবলে আছে এম চি চি টু সব ক্যান্ডিডেটস পলিটিক্যাল পার্টিজ কারণে আর স্টেট সরকার কনসার্ন এরিয়াস দি হবলে আছে ইতলক স্টেট ইলেকশন কমিশনার এস এস সি পর ইলেকশনস ইলেক্টরস লগা দরকার কাম খান মানি কিনা সব কনসার্ন ইলেক্টরস লগতে নিচুর ফ্রেঞ্চাইজ চলাই কিনা ইলেকশন দি ভাগ লবলে অনুরোধ করেছে এস সি সি পর পলিটিক্যাল পার্টিজ ক্যান্ডিডেটস আলাগ আলাগ সিভিল সোসাইটি অর্গানাইজেশন আর স্টেক হোল্ডার্স শান্তিপুরা ইলেকশন হব দিব কারণে সাত দিব অনুরোধ করেছে আর একটা প্রজেক্ট মনিটরিং গ্রুপ পি এম জি মিটিং পর এটা হাইওয়ে প্রজেক্টস কান ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এন এইচ আই ডি সি এল নিচে দি জারি থাকিয়া কান রিভিউ করে বলে ডেপুটি কমিশনার কহিমা বি হেনক পৈচমলগা অফিস চেম্বার দিয়ে জাগালি রাখিছে মিটিং ডেপুটি চিফ মিনিষ্টার ডেপুটি কমিশনার কহিমা বি হেনক পৈচম্পরা চেয়ার করে কিনা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন অফিসিয়ালস এন এইচ আই ডি সির এল রিপ্রেজেন্টেটিভস কন্ট্রাক্টার্স কনসালটেন্ট আর দোসরা স্টেক হোল্ডার্স পর যোগ লৈছে মিটিং সময় অফিসিয়ালস পর প্যাকেজ ওয়াইজ ইমপ্লিমেন্টেশন টু ফোর লেন হাইওয়ে প্রজেক্ট আর কহিমা বাইপাস দি কহিমা ডিমাপুর করিডর লগা কাম বাড়াই থাকিয়া কান চাইছে এন এইচ আই ডি সি এল অফিসিয়ালস পর জানাই দিছে কি ফোর লেন প্রজেক্ট লগা প্যাকেজ ওয়ান পর 26% কাম করে লৈছে আর প্যাকেজ টু লগা 43% করেছে প্যাকেজ থ্রি পর 90% নিচিনা খতম করেছে আর ট্রাফিক কারণে এই দু সাল জুলাই তাকি খোলাই দিবল আছে টানেল কাম তো কিছুমান জায়গা কান্দি জারি যাই কিনা একটা ডাঙর টানেল তো ডিসেম্বর 2026 তাকি খতম হব বলে আশা আছে মিটিং পর মাটি দাবিয়া জায়গা অ্যাক্সিডেন্ট জায়গা মাটি একুইজিশন মামলা আর মাটি ঘিরে রখাই দিবলে কাম আর কহিমা মাও রাস্তা লগত দোসরা খান লগত জড়িয়া ইস্যুস কান্তি চর্চা করেছে আর ইটোর লগত আজি ফুজোর লাগা খবর ইমান ডিসেস করে আছি শুনি থাকিবি সামসাদ বাজি দাস মাদেটি নাগামিজ খবর আনি দিবলে আছে
1: গুড মর্নিং দিস ইজ আকাশবাণী কোহিমা দ্য মর্নিং নিউজ রেড বাই নবীন প্রধান Prime Minister Narendra Modi has arrived in the Netherlands for the second leg of his five-nation tour. He was received by the Dutch Foreign Minister Tom Berendsen upon his arrival at the airport. During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties, the King and the Queen. Today, he will address the Indian community and meet CEOs of leading Dutch companies. Yesterday, during his UAE visit, Prime Minister Narendra Modi reiterated India's support for safe and unimpeded navigation through the Strait of Hormuz, underscoring its importance for regional stability as well as global energy and food security. After high-level talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan in Abu Dhabi, Prime Minister Modi strongly condemned the recent attacks on UAE.
2: Hormuz ko free, open aur safe banaye rakhna, ye hamari sabse badi prathamikta hai. इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है ब्रदर भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा
1: The government has imposed a special additional excise duty of 3 rupees per litre on export of petrol according to official gazette notifications issued by Ministry of Finance yesterday The special additional excise duty on diesel exports has been brought down to 16 rupees 50 paise per litre from 23 rupees. The special additional excise duty on aviation turbine fuel ATF has also been reduced to 16 rupees from 33 rupees a litre. The revised rates will remain in force for the next fortnight beginning today. There has been no change in the existing excise duty rates for petrol and diesel for domestic consumption. The State Election Commission has notified fresh elections for 3 wards under respective town councils in Nagaland following the occurrence of casual vacancies. The elections will be held for Ward 11 Chara under Chumukedema Town Council, Ward 8 Tsumangbi under Okha Town Council and Ward 9 Samba Ghoki under Atoiza Town Council in accordance with Section 30 of the Nagaland Municipal Act 2023. We have a report.
3: As per the election schedule notified under the Nagaland Municipal Election Rules 2023, filing of nominations will take place from May 25 to May 29 up to 3 p.m. Scrutiny of nomination papers will be conducted on June 1, while the last date for withdrawal of candidature is June 5. Polling for the 3 wards will be held on June 16 from 7:30 a.m. to 4 p.m., while the date for re-poll, if any,

0: স্নি রানা ডালেছ মাননীয় সংঘন মঙ্গলবার আসায়ব আইসিসি মেন্স টি টুয়েন্টি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংস ইংল্যান্ড আসর অস্ট্রেলিয়া চাকটং ইন্ডিয়া টিম মাননী তমবা চিনজাং নংলির মার্চ এটা টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোগা এবার আসায়ম আনাবন বোবা আগোকা মজং বোবা টিম আগম্বা সেলন ইন্ডিয়া টিমি উচদাসন ইয়ংলোকু এবার আসায়ম ইন্ডিয়া আসর শ্রীলঙ্কা নদী আয়ং জগা আসায়া লিয়াস তওয়া আসায়ব র্যাঙ্কিংস ইয়া মিয়ান আসর মচর পুঙ্গকম মেইনুং আসায়ব আসায়া পার্সন নুকলংখা আসর তওবা কম আনানুং আসায়াদম পার্সন দনম আসাদংবা সেলন সায়াকো দা আইসিসি মদদকসুকো ইন্ডিয়া ইন্ডাং রেডিং পয়েন্টস নুকলাঙানা সর নত্রপুঙ লিয়ার লিস নো ইংল্যান্ড টিম পয়েন্টস নুকলাঙানা সর রুকরানা তানাবুবা নং লির আসর অস্ট্রেলিয়া টিম নুকলাঙানা সর তনম সর থি তাসিমবুবা নং লির ইন্ডিয়া সর ইংল্যান্ড না চংদা পয়েন্ট থাকি তাজিম্বা কমকু সাকা ইন্ডিয়া টিম মাননি তমাবা চিনজাং নং লির টপ তনত নং টিম তম চিনজাং মমলনশি লির নিউজিল্যান্ড পজবা আসর পানোকসিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান আসর ওয়েস্ট ইন্ডিজ লির রেডিয়াম পয়েন্টস ট্রুক আগুক সাবা সিলন শ্রীলঙ্কা টিম চকুবুক বাই আসব জগা লোকো আসর কাসামা বংনং বাংলাদেশ টি বাই টুকু আফগানিস্তান টিম টেরবা নং লির জিম্বাবুয়ে আসর আয়ারল্যান্ড না মাননি ট্রগা আসর চানা বোবা নং লির
1: চংমাবং চুকাকু মিনিট মিছির পুঙ আদান পয়েন্ট সন্দং নং ওয়াপং ইউছং ইমচি না চাঙা সিসালম সাবা আঙাশি
2: ইবা অল ইন্ডিয়া রেডিও মকক চুং ইবা মাবং নং পুইন সন্দং নং কাকচির আসর তালিসা চাপুর ধমি তানুর ধম সাইন্স আজংবা নং লমং পালা আসর মাপারন পালা আঙা আলি চ উনক নং সিনসাক সুমতা চখা লমসাদপ আঙাশি চ ইপ সিনসাক সুম নং ইয়ারিদপ চ আসুশি ওয়াপুং ইউচং ইমচেন থানালির আসর ইপ সিনসাক সুম থানজকা মজং বুপা নং ইয়ামায়া সংদানর চিরাপুরি তানুরম কাকট রিচু নং আজংদং পি তানুরি কচি আজং চচংরার মসুরা বাংলা আকোক চ মিত চ আসুশি কচিকুমা ইয়াক চলা মসরা কচিকুমা ইয়ারি চলা
3: ইবা মাউকা সুশি খানা পলার আসর তলং জবত আৎসাগেমে লমসাদবর চিরাপুর দমি পি তানুর দমি কচি আজং চচংরার মসরা কচি আজং নু আচং চ তালি চাংচাম বত চা সুশি মজং তিয়ক চজি তানুরকা এপিআই তাচার কোবাদং অ্যাপটিটিউড পার্সোনালিটি আসর ইন্টারেস্ট তাচার আজি মুদ চলা অ্যাপটিটিউড চে আসন উশিন ক্রিয়া মদত পা মসরা আঙা তৎপ তাশি মসরা সম্বদ দা চাচাগুক তাদিশি চাগে উংখুইয়ক চ আগচন ক্রিয়াদং ইয়ক তৎপ মসরা সাইন্স সাবজেক্ট দিসায়ুরি সায়ুদং খনুন দা আঙা তৎপ আসর আঙা জগাদুক পা তালিসা ক্লাসরুম নো ম্যাথস দিসায়ুরি সায়ুদং তানু খারিবু খনুন দা আঙা জাতকর সাগা খারিবু আনাবন আসমন সায়ুরা মাঙা জক পা ইয়ামাজিলির আসর ক্রিয়া আঙা জক পা ইবা তাশি দং চে অ্যাপটিটিউড তাচার আসর পার্সোনালিটি কুবাদং আসন উশি নো চাকলা লিরু মসরা ইমিয়াছিয়া দং আচা চাগুক তাদিশি চাকে তসংজম ইমিয়া তিয়াক যাক চাকলা তানপ মসরা মিলুং ইয়াক পা ইমিয়া ইদম চাস চাগুক আসর ইন্টারেস্ট কুবাদং আসন উশি নো তচাংরা পা মসরা তাকিন পা দাশি চাগুক তাদিশি চাকে কাকত আজং চ তচাংরা পা মসরা তানো খারিবো সাই সাপং তচাংরা পা কাকত দ্রেন নুয়া খারি সাইন্স মসরা ম্যাথস তচাংরা পা আসর খারিবো হিস্ট্রি মসরা পলিটিক্যাল সাইন্স তচাংরা পা দালিয়ার আনুং চি তানোকা সিটাক পা আসর তচাং চাপা লমং মদ চ সুশি ইদম আসম অ্যাপটিটিউড পার্সোনালিটি আসর এন্থ্রেসিয়া চিরাপুর কাটে পুশি তৎস মজং বুপা তিয়ক চ আসর টুংটি পং টিপা লির এবার কলমি থানা সঙ্গু চাঙাদম চাকাচি তানোকা তারু চ নকচি টং আসর লমং সায়ু চা সুশি প্রফেশনাল কাউন্সিলর দম লির আনু চে আসনুকি তালিসা চিরাপুর দমি ইদম তিয়ারি আখিনো খাঙা চুং চিউ ইদম মুং দমিবো তানোকা টুকুলক আস ডাঙর আসর কুপা লমং তুমসা লির এবার লমং শিটাকি

আকিছে লমাংলিয়ার আসর ক্লাস্টার পাস সরং মাস সা ক্লাস 8 পাস সরা তানুরমি আজংছে মজাংরা ট্রেনিং শর্ট টার্ম আকিছে লমাং আইকলির ইবাজি চিমবিদাংনি তাতালকবা খাই মাই সিনার নিমাবাঙ্কা স্কুল খানু থনজকতং তানোকা কমানা ক্লাস 8 নো ফিলাস আনুচি কম আসমুবা আকচদং নি তানুর সিরাপুর আচা আসর ন তানুয়াকি মজং তছ আনুচি থাকম কমিয়া তাতম্বং স্কুল জং তাকচা আসর লমাং তঙাখার পুশিয়াং দাসে সগা পার্টস রাবোর্টমি ইবাজি তরা মামলং ইলিয়াস আনুঞ্জি নি পানোকতং ইয়ামায়া সন্দং তানুরিয়াকি কিদং কিচিসা ইয়েক দা সন্দং ইবম মবংনো তানুর তচি কদং ইয়ামাই লংজ ইলেকট্রনিক্স ওস তামাজং তরাক সা আচাক পাই কিদং মচক শাকাজ আসর কিদং আর কিউং কিদং নুই ওস তরাক সা দম পেন্দনা এদম জি ইয়াং লসা খাজ দা লংজ লিয়াস নিব মনু পার্টস রপোর্ট আং মেশি সিরা ইবা গমসিলম্বো ট্রেনিং আং খা ইউকটি তা শিজা জা কছ আসর থিয়াকার ইবা গমজি ইনস্টিটিউট কা জাঙ্গা তানুর ক্লাস 8 পাসার ট্রেনিং আউচা সুশি

আসর দাদম সা স্কুল নো সাইন্স আসর ম্যাথস দ সায়োডমি স্কুল পালালা নো ইয়ে কাকা আচা খলমি লংজিমার সায়ু বা ইমিয়া আসর তপি লম্বাদম খলমি লমসাদবা ইয়েক নবো আসনচিলা নো কাকা ছিয়ডম আসুছি খাঙা তা চুয়া সচ কচিউ স্কুল পালালা সাকা টেক্সট বুক সারাম শির আসর স্কুল আচাক নো আসনচালা চাপা সুদম না জঙ্গর আনুজি মাবাং মাবাং শিয়া স্কুল আচাক নুই তে সায়োডম তে লংজম সিসা টুকটন আখানো আচুং চামাই কত পিলমা কালাম সাদবর আসর ইবা ও আজঙা আচাক আয়ং জগর।